0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम की 5:30 हुए हैं। पेश है बंगला कार्यक्रम।
1: नमस्कार, आकाशवाणी श्री विजयपुरम शुरू होच्छे आजकेर बांग्ला अनुष्ठान। আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা। আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি থাকতে তোমাদের ভয় কি, বলেছেন মা সারদা। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান সঞ্চারী। শ্রোতাবন্ধুরা, আসরের প্রথম গানটির শিল্পী কুমার সানু।

শ্রোতা বন্ধুরা, পালন করা হচ্ছে যোগ দিবস। তাই আজকের আমার আলোচনার বিষয় হল নারীদের সুস্থ বার্ধক্য এবং যোগ ব্যায়াম। বয়স বাড়া জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানো আমাদের জীবনযাত্রার উপর অনেকটাই নির্ভর করে। নারীদের ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, জয়েন্টে ব্যথা, হরমোনগত পরিবর্তন, মানসিক চাপ এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এই সময় যোগব্যায়াম একটি কার্যকর ও নিরাপদ সহায়ক হিসেবে কাজ করে। নিয়মিত যোগাভ্যাস শরীরের নমনীয়তা বজায় রাখে, পেশিকে শক্তিশালী করে এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, ফলে পড়ে যাওয়ার ঝুঁকি কমে। এছাড়া প্রাণায়াম ও ধ্যান মানসিক প্রশান্তি দেয়, উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। যোগব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে, হৃদয় যন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এর ফলে নারীরা বয়স বাড়লেও কর্মক্ষম ও আত্মবিশ্বাসী থাকতে পারেন। সুস্থ বার্ধক্য মানে শুধু দীর্ঘ জীবন নয়, বরং আনন্দময়, স্বাধীন এবং সক্রিয় জীবন। আর সেই লক্ষ্য অর্জনে যোগব্যায়াম হতে পারে প্রতিদিনের অন্যতম সেরা সঙ্গী।

শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। প্রথমে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এমবি স্টেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টার সময় শ্রী বিজয়পুরম থেকে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে জাহাজটি স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে যাবে। ওই দিনে দুপুর 12টার সময় রঙ্গত থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি জলিবয় আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমবি কামোটা আগামীকাল সন্ধ্যে 5টার সময় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত আসবে। যাত্রাপথে জাহাজটি শহীদ দ্বীপ হয়ে আসবে। শেষ হল আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এর সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।